0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার 21শে ভাদ্র, 22শে রবিউল আউয়াল, 5ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়ে এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে, সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। বন্দরনগরী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের পিকএক্স পর্বতে হামলা চালাবে, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। ইউক্রেনের নিরাপত্তা সদর দপ্তরে ড্রোন হামলা করেছে রাশিয়া, দাবি কিয়েভের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে সংযুক্ত আরব আমিরাত। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। তিনি গতকাল রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব 1433 উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে আর সংখ্যালঘু হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। দেশের সবার প্রধান ও প্রথম পরিচিতি হওয়া উচিত সবাই বাংলাদেশি। অতীতের রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। তিনি বলেন, সরকার কেবল সংবিধানে ধর্মীয় অধিকারের কথা কিতাবি রূপে সীমাবদ্ধ করতে চায় না, বাস্তবেও সাম্য ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এদিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা গতকাল উদযাপন করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও আনন্দ আয়োজন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ কোনো বাধা বা ভয় ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকোপার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দেশে ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ন্যূনতম বাধা সৃষ্টির কোনো সুযোগ থাকবে না। তিনি আরো বলেন, খবর পরপর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। সরকার দেশের অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করে ও কথা বলে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান দেশের হিন্দু সম্প্রদায়কে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি গতকাল কুমিল্লায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। তিনি আরো বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি গতকাল লালমনিরহাটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদে নিজ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালন করতে পারেন, রাষ্ট্রকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। লালমনিরহাটের বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী সিন্ধুমতী দিঘিকে ঘিরে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে। তিনি গতকাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা 7 দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক MOU স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এর অংশ হিসেবে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় একটি নতুন পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোয়ার ইহসানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত বই পড়া কর্মসূচির 12 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সরকার খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকারের এসব উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনের জন্য প্রস্তুত করবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয় ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি গতকাল নেত্রকোনায় SSC ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান সম্ভাবনা চামড়া শিল্পকে ফের চাঙ্গা করতে সমন্বিত সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সাভারে নতুন পরিবেশ বান্ধব ETP স্থাপন, প্রক্রিয়াজাত চামড়াজাত পণ্য রপ্তানি বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারের LWG সনদের বাধ্যবাধকতা নিশ্চিতে নেওয়া হচ্ছে জোর পদক্ষেপ। চামড়া শিল্পের বর্তমান গতি প্রকৃতি ও সরকারের নীতি নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: কাঁচা চামড়ার বদলে আন্তর্জাতিক মানে প্রক্রিয়াজাত চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ লেদার ব্র্যান্ডকে বিশ্বজুড়ে তুলে ধরতে কাজ শুরু করেছে সরকার। নীতিগত পরিবর্তনের অংশ হিসাবে কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং নতুন বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা চলছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বৈশ্বিক বাজারে চামড়াজাত পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছে সরকার।
4: সারা বছর যে পরিমাণ চামড়া আহরণ হয় তাতে এই সেক্টরটি পুরোপুরি চামড়া আহরণ করে রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে $10-12 billion একটা রপ্তানি উন্নত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে।
3: ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে সহজ বন্ড সুবিধা ও ব্যবসার লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণের পাশাপাশি শক্ত আন্তর্জাতিক বাজার তৈরির উদ্যোগ নেওয়ার দাবি নতুন উদ্যোক্তাদের।
5: আমাদের দিক থেকে আমরা চেষ্টা করতেছি যে আমরা শুধু লেদার না, আমরা মার্কেটটাকে আরো বড় করার জন্য আমরা লেদার প্রোডাক্ট গুলোতে আমরা ডাইভার্ট করছি।
3: অর্থনীতিবিদ আব্দুর রাজ্জাক বলেন, চামড়া শিল্পের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করা গেলে এই শিল্প আলোর মুখ দেখবে।
6: এখন যেটা নিশ্চিতরা নিয়েছে, নিজেরা মার্কেট খুঁজে বের করে সেখানে রপ্তানি করার চেষ্টা করছে, এটাকে অবশ্যই সাধুবাদ জানানো যায় এবং সেটার জন্য দরকার হলে সরকারের যে প্রণোদনা আছে সেটাও তাদেরকে আরেকটু বেশি করে দেওয়া যেতে পারে।
3: চামড়া খাতকে পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার যে নানামুখী পদক্ষেপ সরকার নিয়েছে তা যথাযথভাবে বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের মতোই অন্যতম বড় চালিকা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় জোর দেওয়া হচ্ছে আগাম সতর্কতা, নিরাপদ আশ্রয় এবং দ্রুত উদ্ধার কার্যক্রমে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: প্রাকৃতিক দুর্যোগ প্রবণ বাংলাদেশে ঝুঁকি কমাতে প্রস্তুতি ও আগাম সতর্কতাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা আকস্মিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা এবং উদ্ধার কার্যক্রমে সরাসরি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার উপরও জোর দেওয়া হচ্ছে, বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
9: বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, এটি 12 মাসে কোন না কোন অঞ্চলে কোনো না কোনো দিন কোনো না কোনো ধরনের দুর্যোগ সংঘটিত হয়। কখনো বন্যা হয়, কখনো আপনারা সাইক্লোনের সঙ্গে সবাই কম বেশি পরিচিত রয়েছেন, কখনো আমাদের আর্থিকের একটা মারাত্মক অবস্থার মধ্যে আমরা আছি। সেই জন্য সব দুর্যোগের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় সবসময় সজাগ থাকে।
8: দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারের পাশাপাশি উদ্ধার সরঞ্জাম ও জরুরি সেবার সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্য, দুর্যোগ আঘাত আনার পর দ্রুততম সময়ে মানুষের পাশে দাঁড়ানো।
9: অতীতে এই ত্রাণ নিয়ে নানান ধরনের অভিযোগ ছিল, আমরা চাবো আমাদের এই সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোনো অবস্থাতেই কোনো ক্ষেত্রে কোনো স্তরে যদি এই ধরনের দুর্নীতির অভিযোগ বা সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব।
8: সংশ্লিষ্টরা বলছেন, আগাম প্রস্তুতি, দ্রুত উদ্ধার এবং কার্যকর সমন্বয় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা আরো বাড়ানোর লক্ষ্য সরকারের। ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার।
7: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে বিএনপি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করেন। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না। তিনি গতকাল লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র 6 মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে এমনটা প্রত্যাশা করা ঠিক নয়। বর্তমান সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি উল্লেখ করে মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম খুন ও নির্যাতনের পর মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে সরকার। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মাদক জুয়া সন্ত্রাস ও সামাজিক অপরাধ মুক্ত সমাজ করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত মত বিনিময় সভায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন, যারা মাদকের ব্যবসা করে, সেবন করে কিংবা অনলাইনে অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপদে পরিচালিত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মতবিনিময় সভার আগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মাদক সংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয় গতরাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীন ন্যূনতম ৫ বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনাল সমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তরিত হবে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকেক্স পাহাড়ে খুব শীঘ্রই ফের হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্প জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই পাহাড়ে হামলার জন্য প্রথমবারের মতো হুমকি দিয়েছিলেন। তখন ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা ইলহামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান যে কোনো প্রকার সংঘাতের জবাব দিতে প্রস্তুত। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির নিরাপত্তা বিভাগ এসবিইউ এর সদর দপ্তরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গতকাল এসবিইউ এর প্রধান ওলেকসান্দ্র পোকল্যান্ডের ব্যবহৃত কক্ষে ড্রনটি আঘাত হানে। তবে এই ড্রন হামলার সময় ওলেকসান্দ্র পোকল্যান্ড তার দপ্তরে ছিলেন কিনা তা স্পষ্ট নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলার সমুচিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। চলতি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মধ্যস্থতার চেষ্টা করছে, ঠিক তখন এই হামলা হল। ইয়েমেনে হুথিদের হামলায় অন্তত ১২৯ জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের তীরে স্থল অভিযান, ক্ষেপণাস্ত্র ও ড্রন দিয়ে হামলা চালানোর পর লড়াই ছড়িয়ে পড়ে। হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে থাকা বন্দর নগরী মোখাকে বিচ্ছিন্ন করতে এই হামলা চালানো হয়। এছাড়া তাইজ শহরের আশেপাশেও লড়াই চলে। এখানে উল্লেখযোগ্য সংখ্যক সরকারি সৈন্য মোতায়েন করা হয়েছে। বাব আল মান্দেব প্রণালী জ্বালানি ও বৈশ্বিক জাহাজ চলাচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জলপথ। এই উত্তেজনার ফলে লোহিত সাগর দিয়ে মালামাল পরিবহনে ফের শঙ্কা দেখা দিয়েছে। খেলা খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ইন্দোনেশিয়া ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রান করে। জবাবে সংযুক্ত আরব আমিরাত ১৩ ওভার ১ বলে ৪ উইকেটে ৭৫ রান করে। আজ একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত ৭:৩০ ভারত পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠ নামবে। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৪২ এবং সূর্য অস্ত যাবে ৬:১৩ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়ে এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালাল মুক্ত করা হবে, সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। বন্দরনগরী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের পিকেক্স পর্বতে হামলা চালাবে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। ইউক্রেনের নিরাপত্তা সদর দপ্তরে ড্রোন হামলা করেছে রাশিয়া, দাবি কিয়েভের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে সংযুক্ত আরব আমিরাত। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
11: সবার সাথে 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Destination, Act Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Shuntan Taka FM 90.4. চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি কিন্তু চলে এলাম রেট্রো রিলোড নিয়ে, শনিবার ঠিক হইতে সময় 11:04। জি হ্যাঁ, প্রতি শনিবার ঠিক 11 থেকে থাকি রেট্রো রিলোডেড নিয়ে, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে, পুরনো দিনের স্মৃতি নিয়ে, পুরনো দিনের কথা নিয়ে, পুরনো দিনের সময় নিয়ে, সবকিছু নিয়ে। আর পুরনো গান তো আছেই, এই গানগুলোর সাথে পুরনো দিনের কথা, উফ, সেই রকম একটা ফিল। তো কারা আছেন আমার সাথে তার একটু জানিয়ে দিন তো। 01841904904 এই নাম্বারটিতে আপনারা যেটা করতে পারেন, আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদেরকে লিখতে পারেন, আর তাছাড়া facebook.com/ilovedhakafm পেজে আমার একটি পোস্ট আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, সো চট জলদি আমাকে লিখতে থাকুন এবং জানিয়ে দিতে পারেন আপনাদের মনের কথাগুলো, যেহেতু পুরনো দিনের গানগুলো এবং পুরনো দিনের কথা নিয়ে আমার এই আয়োজন। সো পুরনো দিনের কোনো কথা যদি আপনাদের মনে পড়ে থাকে মুহূর্তে আমাকে জানাতে পারেন। ঠিক আছে, সো লিখতে থাকুন। আর এখন যে গানটা প্লে করছি আপন বোলা, জোশ মুভির গান, শাহরুখ খানের সেই সময়টার একটা মানে সুপারহিট একটা সং, সবার মুখে, সবার কানে, সবার আশেপাশে গানটা বাজত এবং এই গানটা কিন্তু অন্যরকম একটা ফিল দেয় আপনাদেরকে। আর জোশ মুভি কে কে দেখেছেন এবং জোশ মুভিতে শাহরুখ খানের যে নেগেটিভ একটা ক্যারেক্টার প্লে করা হয়েছিল সেটা কার কার ভালো লেগেছে সেটা আমাকে জানিয়ে দিন। আর পিঙ্কি তো আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে, পুরনো দিনের গানগুলো নিয়ে। ফিরছি একটু পর, কোথা যাচ্ছেন না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম
3: শুনছেন ঢাকা FM 90.4

ফিরে এলাম আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে পিঙ্কি কিন্তু যুক্ত আছে আপনাদের সাথে। আমার সাথে কে কে আছেন? ফিরোজ আলম, সেটা কেন এলো না, কিছু ভালো লাগে না এবার, আসুক তাকে আমি মজা দেখাবো। এই গানটা শুনতে চেয়েছেন? ওকে, এই গানটা প্লে করে দিচ্ছি। অমৃত বোস যুক্ত হয়ে আছেন সবমানের মতো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অমৃত বোস। সববারের মতো আপনি আমাদের সাথে থাকেন এবং সবগুলো পোস্টে এবং সবগুলো শোতে আপনি থাকেন, শেয়ার করেন, কমেন্টস করেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা করেন না তাদেরকে কি বলবো, করে ফেলেন না। অমৃত বোসের মতো উনি সবসময় আমাদের সবগুলো পোস্টে থাকে, আমাদের সবগুলো ভিডিওতে থাকে, কমেন্ট করে, শেয়ার করে, এটাই তো ভালো লাগা তার জন্য। ওকে, তারপর কে আছেন আমার সাথে? আমি আমার লাইফের গল্পতে শেয়ার করতে চাই। অবশ্যই অবশ্যই। আপনার নামটা কি? আপনার নামটা তো নেই, 281 লাস্ট নাম্বার। আপনি যেটা করতে পারেন যে আপনার স্টোরিটা একটু ছোট্ট করে লিখে আমাদের কাছে এখানে এই নাম্বারটিতে পাঠাতে পারেন, আপনার নাম অ্যাড্রেসটা লিখতে পারেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, হাই, হ্যালো, কে আছেন, কোথায় আছেন, কিছুই তো বললেন না, শুধু হাই লিখে চলে গেলেন। 891, এটা এটা কোনো কথা? আপনার তো লিখতে হবে তাই না? ওকে, আর কে কে আছে? সুমাইয়া যুক্ত হয়ে আছেন, আমাকে লিখেছেন, আপু কেমন আছো, তোমাকে শুনছি, ভালো লাগছে, আর হচ্ছে আমার জন্য একটা গান প্লে করবা। গান একটা তো প্লে করা যায় না, অনেকগুলো গান প্লে করা যায়, আমি তো অনেকগুলো গান প্লে করছি। আপনারা কেন শুনছেন না? এই যে সুন্দর সুন্দর পুরনো হারানো দিনের গানগুলো আপনাদের জন্য প্লে করছি, সেগুলো তো শুনতে হবে। আচ্ছা, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এই গানটা দেখি তো, সে যে কেন এলো না পাচ্ছি, কি বলে, পেলে আমি অবশ্যই প্লে করে দিব। আপনি যে কে জানি লিখেছেন এটা। ওকে, এরপর কি আছেন আমার সাথে? রাব্বি যুক্ত হয়ে আছেন, আপু তোমাকে শুনছি, খুবই ভালো লাগছে, পুরনো দিনের গানগুলো খুবই ভালো লাগে। আসলেই পুরনো দিনের গানগুলো খুবই ভালো লাগে এবং গানগুলোর সাথে পুরনো দিনের স্মৃতিগুলো তো একদম জড়িয়ে থাকে এবং সেই সেই সময়কার কথাগুলো মনে পড়ে যায়। পুরনো দিনে সময়টাতে স্কুল লাইফের কথা আমার সবসময় মনে পড়ে এবং স্কুলের বন্ধুদের কথা আমার মনে পড়ে। একবার আমি আমার বন্ধুদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আমাকে বাবা টাকা দিয়েছিলেন কিন্তু আমি সে টাকা দিয়ে খেয়ে ফেলেছি এবং সেজন্য আমি হেঁটে হেঁটে বাসে যাচ্ছি। তো রাস্তার অপোজিট সাইড থেকে আমার একটা আঙ্কেল আসছিল, সে যদি দেখে যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সে বাবাকে জানিয়ে দিবে। এই জন্য আমি যেটা করলাম, অন্যদিকে উপরের দিকে তাকিয়ে হাঁটছি তো হাঁটছি তো হাঁটছি, ঠুস করে একটা ড্রেনের মধ্যে পড়ে গেলাম আমি। আউচ, এটা কি ছিল, ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা, এই SMS-টা লিখেছেন আমাকে তন্নি রংপুর থেকে। আচ্ছা, তারপর তারপর হচ্ছে যে আপু তখন আমি মনে হলো যে আমি আরো ইচ্ছে করে তাকে আমাকে নোটিস করালাম, কারণ আমি ড্রেনে পড়ার সাথে সাথে উনি সেই রিক্সা থেকে, আমি সবার আগে ওনার দিকে চোখ গিয়েছে এবং দেখলাম উনি আমার দিকে তাকিয়ে হাসছে, আরো বেশি এম্বারেস ফিল করলাম। এবং আমার যে টেকনিকটা আমি অ্যাপ্লাই করেছি যে না দেখিয়ে বাসায় যাব, সেটা আর হলো না, পুরো সবকিছু জেনে গেল। ও হো হো, আরে এই কথাটা আমি কখনোই ভুলবো না ছোটবেলার। উফ, আসলে ওই সময়টাতে না মনে হয় যে কিছু লুকাবো বাবা মা থেকে, এমন বকা খাবো, এই জন্য লুকাতে গেলে আরো বেশি করে ধরা পড়ে যেতাম, তাই না? যাই হোক, এরকম কোনো স্মৃতি থাকলে আপনাদের আমাকে জানিয়ে দিতে পারেন 01841904904, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করতে পারেন। টেক্সট মেসেজের একটু যান্ত্রিক ত্রুটি আছে, সো এই জন্য করতে পারছি না। তাছাড়া হোয়াটসঅ্যাপ আর facebook.com/ILoveTakeFM পেজে তো আছি, সেখানে কমেন্ট করে কিন্তু আপনি আমার সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, সো লিখতে থাকুন, পিঙ্কি ফিরছি একটু পর, কোথাও যাচ্ছেন না। আর যেটা করতে হবে আমাকে লিখতে থাকুন, আমি একটু পরে এসে আপনাদের কথাগুলো আবারও নিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে আড্ডা দিব, পুরোনো দিনে কথা বলবো। ওকে, সো চলে যাচ্ছি এখন গানে। যে গানটি এখন প্লে করছি সে গানটি হচ্ছে তুমি মোর জীবনের ভাবনা। সো এনজয়।

0: সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: পুরনো দিনের গানগুলো চলছে, পুরনো দিনের সময়কার ছবি সিনেমা যাই বলেন না কেন, এবং পছন্দের রোমান্টিক জুটি নিয়ে কথা বলছিলাম। এবং তাদের মধ্যে যে বিশেষ যে চরিত্র ছিল সেটা ছিল উত্তম কুমার এবং সুচিত্রা সেনের। এদের স্বর্ণযুগের যে রোমান্টিক জুটি বলা হয় সেই জুটিটাই কিন্তু উত্তম কুমার এবং সুচিত্রা সেনের। তাদের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো হচ্ছে হারানো সুর, সপ্তপদী, অগ্নি পরীক্ষা। এই যে সিনেমাগুলো কিন্তু ক্লাসিক হিসাবে কিন্তু ধরা হয়। তাদের স্ক্রিনের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি কিন্তু কেউই ভুলবার নয়, এবং তাদেরকে টেক্কা দেওয়ার মতো কিন্তু কেউ ছিল না। তাদের যে সময়টা ছিল ওই সময়টা আসলে স্বর্ণযুগ ছিল, এবং সেই সময়কার সিনেমার কথা যদি আমরা বলি ওইটার সাথে আসলে কোনোভাবেই তুলনা করা যায় না। এবং তাদের যেটা বলছিলাম একটু আগে কেমিস্ট্রির কথা, সেটাও কিন্তু তুলনা করা যায় না, এবং ওরা সব সময় কিন্তু আমাদের মনে একটা জায়গা রয়েই যাবে। 50-60 দশকের সিনেমা, সোনালী যুগের সেই সময় গানগুলো, তুমি যে আমার বা এই পথ যদি না শেষ হয়, এই গানগুলো কিন্তু এখনো সবার মন ছুঁয়ে যায়। আসলে আজকে আমার সবগুলোই হচ্ছে মন ছুঁয়ে যাওয়ার মতো কথা, মন ছুঁয়ে যাওয়ার মতো জুটিদের কথা বলছি, যেটা আসলে শেষ হবার নয়, ওদের কথা বলা শুরু করলে আসলে শেষ হবার একদমই নয়। কিন্তু আরো কথা বলবো, আরো জুটি নিয়ে কথা বলবো, এরই মাঝে আপনারা আমাকে জানিয়ে দেন যে আপনাদের পছন্দের জুটি এবং তাদের কোন সিনেমা আপনাদের পছন্দ। হ্যাঁ, লিখতে থাকুন। পিঙ্কি ফিরছি একটু পর, কোথাও যাচ্ছেন না।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Reloaded. Retro Reloaded. Retro Reloaded. Welcome back, listeners. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। তো শুরুতেই বলেছিলাম যে আজকে একদম বাংলা সিনেমার যে রোমান্টিক যুগটা ছিল, রোমান্টিক যে জুটিগুলো ছিল তাদেরকে নিয়ে কথা বলবো। তো আমি যেটা বলবো যে রাজ্জাক কবরীর কথা, বাংলাদেশের সিনেমার কিন্তু সবচেয়ে প্রিয় জুটিগুলোর মধ্যে কিন্তু একটি ছিল রাজ্জাক ও কবরী। তাদের যদি সিনেমার কথা বলি, নীল আকাশের নিচে, রংবাজ, সাত ভাই চম্পা, এগুলো কিন্তু আমাদের মন ভরে তুলেছে। কে কে দেখেছেন বলেন তো, এবং কোন সিনেমাটা দেখে আপনাদের ভালো লেগেছে, এবং সেই সিনেমার গানগুলো কি আপনাদের আজও মনে আছে? মানে তখনকার যুগের আসলে তুলনা হয় না একদম। সেই সব যখন আমি এই সব সিনেমা যখন দেখতাম, তখন হচ্ছে আমাদের কাজিন নানাবাড়িতে গিয়ে সবাই একসাথে বসে বিটিভিতে প্রতি শুক্রবারে 12টা কি একটার পরে নাকি 2টোর পরে হচ্ছে এই সিনেমা শুরু হতো, টাইমটা মনে নেই, সিনেমাগুলো দেখতাম, বসতাম এবং অনেক মজা লাগত। মূলত আসলে 60-70 দশকেই যখন বাংলা চলচ্চিত্র নতুন করে নিজস্ব পরিচয় তৈরি হয়েছিল, তখন কিন্তু এই সব সিনেমা একদম সবার আবেগ ছুঁয়ে যেত, তাই না? যাই হোক, আপনাদের কার কার কোন সিনেমার কথা মনে আছে, বা দেখেছেন, বা এখনো আপনারা দেখলে একদম পুরনো দিনে হারিয়ে যান, আমাকে জানাতে পারেন। আর আমি কিন্তু আপনাদেরকে আজকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের কোন জুটিটা, পুরনো কোন জুটি, রোমান্টিক জুটি আপনাদের পছন্দের, সেটা আমাকে কিন্তু জানাতে পারেন। ঠিক আছে, আমি তাহলে এখন চলে যাই গানে, ফিরবো একটু পর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: from the show Bandergan Shudun. Band Beef said.
1: Mark, hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রেট্রো রিলোডেড। হেই লিসনার্স, ফিরে এলাম আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, এখন যেটা বলবো সালমান শাহ এবং শাবনুরের কথা, যেটা আসলে 90 দশকের সবচেয়ে আইকনিক একটা রোম্যান্টিক জুটি ছিল এই সালমান শাহ ও শাবনুর। কেয়ামত থেকে কেয়ামতের কথা তো না বললেই নয়, এই সিনেমাটা তো সবার একদম মন ছুঁয়ে গিয়েছিল, এখনো অনেকের নিশ্চয়ই মনে আছে। এবং সেই সিনেমার গানগুলোর কথা যদি মনে করি, এবং আমার এই পুরনো হারানো দিনের গানগুলোর মধ্যে এক উইক দুই উইক পর পর কিন্তু গানগুলো বাজানোই হয়, আমার খুবই ভালো লাগে। তারপর স্বপ্নের পৃথিবী, বিচার হবে, এই সব যে সিনেমাগুলো ছিল সেগুলো তো তুলনাই হয় না সালমান শাহ আর স্টাইল আর এক্সপ্রেশনের কথা যদি বলি, সেটা আসলে অন্যরকম একটা ব্যাপার ছিল। এবং সেই সময়কার যুগে সব মেয়েরা সালমান শাহকে নিয়ে কিন্তু খুব পাগল ছিল। আমার জানা মতে আমার একটা আপু ছিলেন, যিনি হচ্ছে তার ক্যাসেট, তার ছবির, তখন তো ক্যাসেটের যুগ ছিল, ক্যাসেট রিভাইন করে করে আমরা গানগুলো শুনতাম। সেই সময়কার ওই আপুটা কি করতো, তার যতগুলো ক্যাসেট আছে সবগুলো সে কালেক্ট করতো, তার রুমের মধ্যে সালমান শাহর ছবি, পোস্টার, যেগুলো এখন কিন্তু খুবই কম দেখা যায়, তাই না? সে আপুটা কিন্তু পুরো রুমে তার সালমান শাহর ছবি, পোস্টার এসব কিন্তু সে কালেক্ট করে করে পেপার থেকে কেটে কেটে, বা বিভিন্ন, আগে তো বিভিন্ন জায়গায় হচ্ছে এই পোস্টারগুলো বিক্রি করা হতো, সেখান থেকে কিনে সে তার রুমটা সাজাতো। এবং সেই সময়টার যুগ তো আসলে এখন হয় না, মানে এখনো কি কেউ এমন করে কিনা আমি জানি না, পোস্টার কালেক্ট করা বা ছবি কালেক্ট করে নিজেদের ডেস্কে বা হচ্ছে টেবিলে, পড়া টেবিলের সামনে বা ওয়ালে এগুলো পেস্ট করে রাখা, এগুলো করেন কিনা, করলে আমাকে জানাতে পারেন। আর যেভাবে জানাবেন সেটা হচ্ছে 01841904904, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে, তাছাড়া facebook.com/ilovedhakafm পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন। ও হ্যাঁ, আর সেখানে আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের পছন্দের জুটি, রোমান্টিক জুটি কারা ছিলেন, সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। হ্যাঁ, আর কেমন থেকে কেমন সিনেমার কথা যদি বলি, ও আমার বন্ধু গো, এই গানটা তো মানে সবার পছন্দের একটা গান, যেটা আসলে আজ জীবন থাকবে, কাল যে গান হয়েই থাকবে। আরেকটা তাদের জনপ্রিয় একটা ডায়লগ ছিল, আপনাদের মনে আছে কিনা, ভালোবাসা কখনো হার মানে না যদি সেটা সত্যি হয়। একদম ঠিক তাই, তাই না? যাই হোক, পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। পিঙ্কি ফিরবো, কোথাও যাবেন না, সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4, চলছে রেট্রো রিলোডেড।

0: চা খেয়ে ব্যাকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
0: জাগরণ,
4: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4
2: রেট্রো রিলোডেড।
0: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, পিঙ্কি আছে আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। তো আজকে সময়টা একদম আমার তো ভালোই কাটছে, পুরোনো দিনের গান, পুরোনো দিনের ছবি, পুরোনো দিনের সবকিছুর কথা মনে করতে করতে, কথা বলতে বলতে সময়টা ভালোই কাটছে। আপনাদের কেমন কাটছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কমেন্টও করবেন, হোয়াটসঅ্যাপও করবেন, আর সাথে চাইলে হচ্ছে আমার পেজেও আপনারা জানিয়ে দিতে পারেন, PINKY, পিঙ্কি পেজে। আচ্ছা, এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে রিয়াজ আর শাবনূর নিয়ে। আসলে সালমান শাহের পরে কিন্তু শাবনূর ও রিয়াজের জুটিটাও কিন্তু বাংলা সিনেমার একদম রোমান্টিক যুগ তৈরি করে ফেলে। তাদের ছবি হৃদয়ের কথা, মোল্লাবাড়ির বউ, প্রেমী, মানে এই সব সিনেমাগুলো তো আসলে মানে সবার মন ছুঁয়ে গিয়েছিল। এবং শাবনূর আর হচ্ছে রিয়াজের যে রোমান্টিক উপস্থাপনা সেটা আসলে ভোলা যাবে না। 2000 সালে কিন্তু শুরুর দিকেও কিন্তু তাদের অনেক সুন্দর সুন্দর সিনেমা এসেছিল, হৃদয়ের কথা বলতে চাই কিংবা চোখের জলে লেখা প্রেম, খুবই জনপ্রিয় ছিল। আপনাদের মনে আছে কিনা, কারা কারা কোন সিনেমা দেখেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর যেভাবে জানাবেন 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে, হ্যাঁ, বা facebook.com/ILoveJhakaFM পেজে পোস্ট দেওয়া আছে আমার, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারবেন। আর হ্যাঁ, ওই যেটা বলছিলাম, আবারও বলছি যে পছন্দের জুটি কারা সেটা জানিয়ে দিতে পারেন, এবং তাদের পছন্দের জুটিতে থেকে কোন সিনেমাটা আপনারা সবসময় দেখেন, আজও দেখলে ভালো লাগে সেটাও আমাকে জানাতে পারেন। ঠিক আছে, জানাতে থাকুন। পিঙ্কি ফিরছি একটু পর, কোথাও যাচ্ছেন না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ¡Gracias!

0: হাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

Nation, Act Station. একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক চাক

0: Nation, X Station.
1: Retro Reloaded.
2: Retro Reloaded. Retro.
3: ফির এলাম শেষবারের মতো, পিঙ্কি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে এবং সময় কাটিয়েছি আপনাদের সাথে, খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে, কারণ আমি আজকে যেই জুটিদেরকে নিয়ে কথা বলছি, যে রোমান্টিক জুটিদেরকে নিয়ে কথা বলছি, তাদের কথা উঠলেই আসলে সবকিছু সময়ে থাকে না, মানে এটা বলেই যাব। কিন্তু পিঙ্কি তো আসবো প্রতি শনিবারে ঠিক 11টা থেকে 2টো পর্যন্ত রেট্রো রিলোডেড নিয়ে থাকবো এবং সুন্দর সুন্দর পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে থাকবো। আশা করছি আপনাদের সময়টা ভালো কেটেছে, আগামী শনিবার আবারও আমার সাথে আপনারা যুক্ত হবেন এবং আজকের জন্য আমি এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা এফএম এর সাথেই থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: KFM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Taka FM 90.4.
1: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Taka FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
6: ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Super Tunes World Music is after 10.

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4
2: এক নেশন এক স্টেশন।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4। Super Cute World Music.

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা।
1: সবার সাথে 90.4।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: সুপার টিউনস ওয়ার্ল্ড
6: Welcome back to Super Tunes right here on Dhaka FM 90.4 with me, Crazy Gray, keeping you company for one more last hour. Yay or no, it depends on how you take it, but I'm here for the next 4 hours, so ensure that you just don't go anywhere, alright? Anywho, facebook.com/ILoveDhakaFM is, you know, our page, official Facebook page, and if you head on there right now, you will see that the post is up already. Up, yeah. And in fact, also, yeah, we recently celebrated 1 million followers. Yeah, so thank you so much. So go check it out. And once again, thank you so much for keeping it right here. And just we get it. You know, times are, you know, difficult, and you know, things have changed. But staying connected with us really, really does mean a lot, yeah? Anywho's, so right now I'm going to be playing you a track that also, you know, by a band. It feels like, you know, if I don't play this band, the show is not, it doesn't feel complete, yeah? So let's just get straight to it. This is Paper Cut by Linkin Park.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 Back to back on Super Tunes. Ducker FM 90.4.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 101.4 FM.
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
5: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 4.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে 2 ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। দেশের চলমান সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। নাম ব্যবহার করে কেউ যেন বিএনপিকে বিব্রত করতে না পারে সেজন্য প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ। কার্যকর সংসদ থাকা সত্ত্বেও রাজপথে লং মার্চ গণ আকাঙ্ক্ষার পরিপন্থী, মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের। আগামী এক বছরে 1,00,000 কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ভোক্তারা পাবেন প্লাস্টিকের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন মার্কিন শীর্ষ দুই প্রতিনিধি। ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত অন্তত 60। এবং চীনের মকিতে অনূর্ধ্ব 20 এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে 7-0 গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন দলকে বিব্রত করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। আরও শুনুন প্রতিবেদনে।
2: শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের যে কোনো সংকটের সময় জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে।
3: দেশ স্বাধীনের পর থেকে প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে দেখবেন দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি তার নেতৃত্বকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে দেশের সংকট কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করেছে।
2: অতীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সংকট মোকাবেলা করেছে বিএনপি। জানিয়ে তারেক রহমান বলেন, দেশের বর্তমান বড় সমস্যাগুলোর মধ্যে জ্বালানি সংকট অন্যতম। সরকার এই সংকটের বিষয়টি অস্বীকার করছে না, তবে বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
3: আজকে বহু মানুষ, বহু শিল্প কলকারখানার মালিক সহ সাধারণ বহু মানুষ যে বিদ্যুতের কষ্টে বা জ্বালানি কষ্টে আছেন, তাদের সকলের কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। স্বৈরাচারে রেখে যাওয়া যে সমস্যা কারণে আজ দেশ এবং দেশের মানুষ কষ্ট ভোগ করছে, আমরা শুধু এটি এক্সকিউজ হিসেবে বলে দিতে চাই না, বরং এক্সকিউজ না দিয়ে আমরা বাস্তবতা তুলে ধরতে চাই মানুষের কাছে এবং একই সাথে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই যাতে করে দেশের মানুষ ভবিষ্যতে এই সমস্যার মধ্যে আর না পড়তে।
2: জ্বালানি সমস্যাকে পুঁজি করে কেউ অরাজকতার চেষ্টা করলে দেশের প্রচলিত আইনে তা মোকাবেলা করা হবে জানিয়ে তারেক রহমান বলেন,
3: সমস্যা নেই আমরা কখনোই বলছি না, সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলোকে পুঁজি করে আমরা খেয়াল করছি যে কিছু রাজনৈতিক দল বিভিন্ন ভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কিভাবে অরাজকতাকে কন্ট্রোল করতে হবে।
2: তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয় সেজন্য দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটও দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামীকাল প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। তিনি আগামীকাল বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ। তাঁকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, সাজানো হয়েছে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। তিনি আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বিশিষ্ট বার্ন ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী দ্রুততম সময়ে মামলার চার্জশিট প্রদান সহ বিচার কাজ শেষ হবে বলে আশা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান এবং সেবার পরিধি সম্প্রসারণে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রয়েছে ঠিক সেই সময়ে আন্দোলনের নামে রাজপথে লং মার্চ করার মতো কর্মসূচি গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম 180 দিনের পর্যালোচনা, সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য দেশি বিদেশি নানা অপশক্তি ওত পেতে বসে থাকে। সরকারের প্রথম 180 দিনের মূল্যায়ন তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিগত প্রায় দুই দশকের ফ্যাসিবাদের চর্চা, ভঙ্গুর সমাজ ব্যবস্থা ও দেউলিয়া অর্থনীতির চরম অচল অবস্থা থেকে দেশকে বের করে এনে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি সুনিশ্চিত করতে সরকার ইতোমধ্যেই সুনির্দিষ্ট নীতি নির্ধারণী পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের দ্বিবার্ষিক সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক এ সমাজে সকল শ্রেণীপেশার মানুষকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে এ নিয়ে আলোচনা চলছে। হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকাই উচিত। মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে। আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিকে নেতিবাচক প্রভাব পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এই সিন্ডিকেট ভেঙে দিয়েছে, ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরকারের সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এ অনুষ্ঠানের আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক। অর্থনৈতিক কূটনীতির বিষয়ে তিনি বলেন, সরকার ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সেবা দিতে সরকার বাংলাদেশ ইনভেস্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে এবং কোম্পানি নিবন্ধন সহ বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়ায় ডিজিটাল সুবিধা সম্প্রসারণ করছে।
4: এমন একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যে বিদেশি ইনভেস্টাররা, এবং শুধু বিদেশি ইনভেস্টার না, বাংলাদেশি যারা বিদেশে থাকেন, এনআরবি, উই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট যেখানে আমাদের বাংলাদেশিরাও ফেরত এসে এখানে ইনভেস্টমেন্ট করবে এবং বিদেশিরাও এখানে ইনভেস্ট করবে। আমাদের কৃষ্টি কালচার এগুলো মেইন স্ট্রিম ইকোনমিতে আনার জন্য এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য ক্রিয়েটিভ ইকোনমিটা একটি বড় ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।
0: এছাড়া নাগরিকদের সব তথ্য একটি একক ডেটাবেজে নিয়ে আসতে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড উদ্যোগের কাজ চলছে বলেও জানান শামা ওবায়দ ইসলাম। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। ময়লা আবর্জনা এখন আর শুধু বর্জনায় হতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিনিময় মূল্য। রাজধানীর কামরাঙ্গীর চরে ব্যতিক্রমী বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচিতে বর্জ্য দিয়ে মাছ, মুরগি, চাল, ডাল, সাবানসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করার পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ানো। আগামী এক বছরে ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে 1,00,000 কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএনসিসি। আরো শুনুন প্রতিবেদনে।
6: টাকা নয়, বর্জ্যই এখানে পণ্যের বিনিময় মূল্য। জমানো বর্জ্য জমা দিয়ে মিলছে মাছ, মুরগি, চাল, ডাল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। শনিবার কামরাঙ্গীর চরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে দেখা গেল এমনই ব্যতিক্রমী আয়োজন। আশেপাশের বাসা বাড়ি ও এলাকা থেকে সংগ্রহ করে আনা বর্জ্য জমা দিচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়রা, আর বিনিময়ে নিচ্ছেন মাছ, মুরগি, চাল, ডাল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। বর্জ্যকে যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার অভ্যাস তৈরি এই কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও দেয়া হচ্ছে।
7: প্লাস্টিক তো সহজে প্রকৃতিতে হারিয়ে যায় না, এটা প্রায় 1,000 বছর প্রকৃতিতে এমনিই রয়ে যায়।
8: জনসাধারণ যাতে বুঝতে পারে আমরা প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে ফেলবো না,
9: এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনার এই দিকটা থেকে আমরা অনেক সচেতন হতে পারবো।
10: আমাদের বাসার প্লাস্টিক আমরা নানান জায়গায় ফেলি, পরিবেশ দূষণ করি, এতে আমাদের অনেক ক্ষতি হয়।
6: বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার অভ্যাস গড়ে তোলা এবং নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
11: এটা খাবার দেওয়ার উদ্দেশ্যটা না, উদ্দেশ্য হলো সচেতন করা যে আপনি যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। আপনার একটা পলিথিন দিয়ে একটা রাস্তা ড্রেনেজ বন্ধ হয়ে যেতে পারে। একটা পলিথিন একটা জায়গায়
6: ডিএসসিসির লক্ষ্য এমন উদ্যোগের মাধ্যমে নগরবাসীকে শুধু বর্জ্য অপসারণের সুবিধাভোগী নয় বরং পরিচ্ছন্ন নগর গড়ার অংশীদার হিসেবে যুক্ত করা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গে 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 991 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছে 843 জন। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন এক ফুট পর্যন্ত ডুবে গেলে নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের ফলে প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি দ্রুত ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য। এই পরিস্থিতিতে সঠিক ও নির্ভরযোগ্য সমাজ গঠনে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের গুরুত্ব অপরিসীম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে বিশ্বজুড়ে গুরুত্ব পাচ্ছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই প্রক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ফলে সংবাদ মাধ্যম ও সাধারণ পাঠকের কাছে ফ্যাক্ট চেক এখন সময়ের দাবি হয়ে উঠেছে। ফ্যাক্ট চেক হলো কোনো দাবি, বক্তব্য, ছবি, ভিডিও বা পরিসংখ্যানের সত্যতা যাচাই করার পদ্ধতি। রাজনৈতিক বক্তব্য থেকে শুরু করে সামাজিক গুজব, সব ক্ষেত্রেই তথ্যের উৎস, প্রেক্ষাপট ও প্রমাণ মিলিয়ে দেখা হয়। উদ্দেশ্য একটাই, তথ্যটি সত্য, আংশিক সত্য, বিভ্রান্তিকর নাকি পুরোপুরি মিথ্যা তা নির্ধারণ করা। ফ্যাক্ট চেকিং সাধারণত কয়েকটি ধাপে সম্পূর্ণ হয়। প্রথমে সন্দেহজনক দাবি বা কন্টেন্ট শনাক্ত করা হয়। এরপর ওই দাবির মূল উৎস খোঁজা হয়, কে বলেছেন, কোথায় প্রকাশিত হয়েছে এবং কোন প্রেক্ষাপটে। তৃতীয় ধাপে বিশ্বস্ত নথি, সরকারি তথ্য, গবেষণা প্রতিবেদন ও বিশেষজ্ঞ মতামত মিলিয়ে তথ্য যাচাই করা হয়। ছবি বা ভিডিও হলে রিভার্স ইমেজ সার্চ, মেটাডাটা বিশ্লেষণ ও সময় স্থান যাচাই করা হয়। সবশেষে প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়ে তা প্রকাশ করা হয়। ফ্যাক্ট চেকাররা সাধারণত সরজমিন তদন্ত করেন না, এছাড়াও ব্যক্তিবিশেষের মৌখিক সাক্ষ্যকেও তারা সাধারণত প্রমাণ হিসেবে নেন না। জনপরিসরে থাকা কোনো তথ্য সঠিক কিনা তারা তা যাচাই করেন সেকেন্ডারি ডেটা অর্থাৎ জনপরিসরে থাকা অপরাপর তথ্যের সাপেক্ষে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্যাক্ট চেক শুধু সংবাদ মাধ্যমের দায়িত্ব নয়, সাধারণ ব্যবহারকারীরাও সচেতন থাকা জরুরি।
12: আপনার মোবাইলে, ল্যাপটপে অর্থাৎ ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে যে তথ্যগুলো আসছে, সেই তথ্যে থাকতে পারে নানা ধরনের মিথ্যা কিংবা ভ্রান্ত ধারণা। এই মিথ্যা বা ভ্রান্ত ধারণাগুলোকে সঠিক তথ্য দিয়ে রেফারেন্স চেকের মাধ্যমে সত্য ঘটনাটা তুলে আনার প্রক্রিয়া হচ্ছে ফ্যাক্ট চেক। এই যে সংবাদ মাধ্যমের ইচ্ছেকৃত ভুল অথবা না বুঝে ভুল, এই দুটো বিষয়কে পরিষ্কার করবার জন্য সারা পৃথিবীতে সাংবাদিকতার সবচেয়ে আধুনিক যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে ফ্যাক্ট চেক।
2: এছাড়া সন্দেহজনক তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই, শিরোনাম নয়, পুরো লেখা পড়া এবং নির্ভরযোগ্য মাধ্যম অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন তারা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুজন শীর্ষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জেয়ারেড কুশনার ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা ত্বরান্বিত করার লক্ষ্যে আজ মস্কোতে পৌঁছেছেন। খবরে বলা হয়, এই সফরের পর আগামীকাল তারা ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য কিয়েভ যাবেন। একটি মার্কিন সংবাদ মাধ্যম জানায়, মার্কিন প্রতিনিধিরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। ট্রাম্প গতকাল সাংবাদিকদের জানান, ওই দুই প্রতিনিধি যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে গেছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী এবং হুথিদের মধ্যে সংঘর্ষে আজ 60 জনের বেশি নিহত হয়েছে। ইয়েমেনের তিনটি পৃথক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টার 26 জন সরকারি সেনা ও 31 জন হুথি নিহত হয়। উপসাগরীয় অঞ্চলে খার্ক দ্বীপের কাছে আজ ইরানের একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপের কাছে নোঙর করে থাকা ট্যাঙ্কারটির ওপর হামলা করা হয়। তবে ইরান কর্তৃপক্ষ হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও এই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করেনি। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার 10 দিন পর আজ একটি সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী জানায়, আপার ত্রিশুলি এক জলবিদ্যুৎ প্রকল্পের 225 মিটার দীর্ঘ একটি টানেল থেকে লু হাইতাওকে উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ভিন্ন সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে তিনি তৃতীয়। কর্তৃপক্ষের ধারণা, এসব সুড়ঙ্গে 900 মানুষ আটকা পড়ে থাকতে পারে। খেলার খবর হকি। চাইনিজ তাইপেকে হারিয়ে অনূর্ধ্ব বিশ এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী হকি দল দুর্দান্ত সূচনা করেছে। চীনের মকিতে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল আজ চাইনিজ তাইপেকে 7-0 গোলে পরাজিত করে। শুরু থেকে আক্রমণাত্মক খেলে চাইনিজ তাইপেকে ক্রমাগত চাপে রেখে ম্যাচটি নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ দল। বাংলাদেশ গ্রুপ ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলবে। ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আগামীকাল বাংলাদেশ তাদের তৃতীয় শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে বিনা উইকেটে 23 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশের চলমান সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। নাম ব্যবহার করে কেউ যেন বিএনপিকে বিবৃত করতে না পারে সেজন্য প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল নিজ জেলা ঠাকুরগামে 2 দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ। কার্যকর সংসদ থাকা সত্ত্বেও রাজপথে লং মার্চ গণ আকাঙ্ক্ষার পরিপন্থী মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের। এবং চীনের মকিতে অনূর্ধ্ব বিশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে 7-0 গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। খবর শেষ হলো।
14: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: destination, act station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
5: মানে কি?
4: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
5: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
0: এক নেশন এক স্টেশন।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: Rock FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

0: Chen Taka FM 90.4.
1: Uff, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: Taka FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
4: Country's first full HD FM station, Taka FM 90.4.

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Nation, X Station.
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

Shunten Taka FM 90.4. জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4
2: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?

এক নেশন এক স্টেশন। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: টোবাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: Nation, X Station.